ছবি যেহেতু স্ট্রিমিংয়ে পাও না করে দিও সেমো মুচরা জম্ম জমাই শ্রোতা আশা করি আমার সেবার এক কবিতা সিজা দিতে পারো চিনু মিনম শৃঙ্খলাং না করি ডালিং ডালিং মন্দিকা জাতলে আসালে না কো পট্ট কোন জেরমন আউলা জেমন আউলা আঙ্কো পানি না কুং ইসেই রুহ দিনম জেরমন আলে জেমন আলে ময়ুদুত চিনু আবশ্যকতা না আকলে না লৌ দুচন না মূল নারা লানাকি মগ দুটো মাস বার পট্ট বিবার গোরা তুমি কু বজে উঠা খবর হুনি হুটা করিব করিব চু বজে সম্মান র পুনঃপ্রসারণ শুক্রবার নবি লাগনি বাঙ্গা বজে দূরবরাই হাইলাইট হুনি হুটা করিব করিব চু বজে সম্মান রেডিও ঢোরবরাই কাঠ ভোং সন্তুপলা কে জাহাজ অন্তর মনু আওয়াজাং রাখি যাতে জাহাং না কই কান কে রেডিও ঢোরবরাই এফএম ওয়েবসাইট হাম্রো পাত্র মোবাইল এপ হটিং ফেসবুক পেজিং র ভিন্টা ভরি কটা কটা সিকি হেপলে না কই ইসেমাস বারাং মগধুর রোজ রেওস অন্তর অগ্রস মিগুর কলাকার স্রষ্টা কুং বারাং মগর দুটো সেসে চালিংপো মগর জিওয়াকাং মেল যাত্রা খালে কষ দুটো লিংকো হটিং সেতেন সময় সান্দর্ভিক কুরাকানি করা দেখে হেঁকলে দেশ কুরা তো কানকো কে রোমু সদ্দাই না সেমু মুচ শ্রোতা লাফা কোকে তো ঠাহারালে দেহাং চিনি হুডা কানুং মাস বার কে সেকে ঠাল তো শ্রোতা লাফা কোকে মগর ঢুটো মাস বার সম্বন্ধী চুঞ্চ জানকারি নুনিং মাস বারাং ভানিকা লিঙ্ক স্বরূপ কাত রমাইলো লিঙ্কে ঠকন ঘাস মনলে লিঙ্গ বললে ঝোরলে ঝোরলে ঝোরলে লাফাকো সেই লিঙ্গাং সোরলে মধুসূদন থাপা মগর হাকিং মিরু শিরিষ মগর ওঢ্যাং শব্দ সঙ্গীতলে মধুসূদন থাপা মগর ওন এসে মন্ডলিং কাটি ফেনাকিং রমাইলো জাটিং হাইটা শ্রোতা লাফাকো